മതങ്ങളെ പേരിലെ കാമ്പ്രൈ വിരാട് ചുക്കു ശിപിയൻ ചൂടി ജാപ്പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖേ തോ പായ ചട്ടാൻ ദൂഷെ কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হনি সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস জুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িন ছ থাও আমার মনে লাগে ডাকে আও তাল নো বেতাল মহিদের ফির দুকা পাইলা নি ঝুসে আও এ ফোন নম্বর 0215547787 9842535141 আ ভয়ো আ গুড ভেরি গুড ভেরি গুড।

0: সেটাও আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা কইতা আমরা সারপ্রাইজ।
2: ও সারপ্রাইজ।
0: Yes
2: বেবি
3: থ্যাংক ইউ দেবে জুম
2: বাই
0: বাই এন্ড দ্য তেলে ইচ্ছা পুরা
4: हिजोसम्म त्यस्तो गोते आज चाहिँ स्मार्ट
5: केही त गडबड छ म पत्ता लाउँछु